নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলোহার্টজ 1233-এ কচ অনুষ্ঠান নিনি হুরাং প্রচার দন্ত নাথেম টুনি মরং না আনি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলেমান্নি হাউত অকত্তাই মনপিনি 6:30 আরো 40 সেকেন্ড তিনি বুধবার সেপ্টেম্বর মাসিনি 23 তারিখ আর আশ্বিন মাসনি 5 দিন নিং নিনি হুরাং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম করসারি দিয়া করসারিয়া দংযোগ সফলতা মান্নিয়া নিনি কর্ম দিয়া জুড়িত্ব সফল মরট রং সব সময় আগে বাড়াইলিয়া অরং ভুলব রেখা কিন্তু অরং কুন্দিন হার মানাইমুং কাম রিকনিয় বাট হাউচা ই করসারিয় বাক্রামুং কনরেড হিল্টনা শ্রোতারং অনুষ্ঠানে ফই আগই লিটং তিনি প্রথমে নাথেমনা হাউত্ত জিবেস কোচ আর সার দেবী কোচ জুনি হুরাঙে গেসিক চাই চাই সারিয়া দংযোগ নানা চাইনাং আর নাথনাল শ্রোতারং দংযোগ দামিনী প্রভা উদয় পারস আর বনানী কোচ

তাই হুকাং পারং না থেমনা মান্না দেবিকা রানী কো জুনি হুরাঙে গেসে চাই চাই সারিয়া দং যোগ রং জুলি ফাইহা আর না থেমনা লাম শ্রোতারং দং যোগ ত্রিনয় ডিম্পি সুলেখা বৃহৎ টোমাল আরো কীর্তি কোচ।

তাই আপারং না নাথেম না হাউতু গ্রহণ কোস্তানি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দোংযোগ মুকনা মানযোগ জমা ইয়াং আর নাথে নালাম শ্রতারং দোংযোগ ব্রজেন আশিস মহেশ উনিমা সুলক্ষণা আরো দুহিতা কোচ।

0: 地方，车里公公叮咚你娃罗地方，车里公公叮咚你娃罗地方。
1: 大有那斯坦尼阿巴隆，那天那曼那，拿破仑科斯尼胡朗伊给食茶，茶色里亚东乔，东杜马，科乔穆克朗，而那天那勒米索塔隆东乔。অর্পিতা, বন্টি, দৃষ্টি, দিবাকর আর অমৃত কোচ।

অনুষ্ঠানী শেষে আপারুং নাথেমনা মান্না অপর্ণা কৌজুনি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ পামটি কাইনি ফারকে আর নাথেনালাম শ্রোতারং দংযোগ বর্ণালী প্রিয়ঙ্কা অনিতা ধর্মেন প্রহ্লাদ আরও প্রকাশ কৌচ।

নিনি হুরাং অনুষ্ঠান নি অকদ্ব হুড়ি ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার মুং দবংনি কর হাউই মুং ইয়েন টান যোগ স্বপ্নান নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও চূড়া।